0: अभी आप तमिल कार्यक्रम सुन रहे थे। यह आकाशवाणी का श्री विजयपुरम केंद्र है। 5:30 हुए हैं। लीजिए अब सुनिए बंगला कार्यक्रम।
1: नमस्कार श्रोता बंधुरा, আজকের এই সান্ধ্য বাংলা অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে আকাশবাণী শ্রী বিজয়পুরম কেন্দ্র থেকে। স্বামী বিবেকানন্দ বলেছেন, ভাগ্য বলে কিছু নেই, যা আছে তা হলো শুধুমাত্র কর্মের ফল, যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে। আজ আমার যুব শ্রোতা বন্ধুদের জন্য রয়েছে যুববাণীর আসর। বন্ধুরা, অনুষ্ঠানের প্রথমেই শুনবেন আজকের দিনটি নিয়ে বিশেষ কিছু কথা।

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস অর্থাৎ ওয়ার্ল্ড এল্ডার অ্যাবিউজ অ্যাওয়ারনেস ডে প্রতি বছর আজকের দিনটি অর্থাৎ 15 জুন বিশ্বব্যাপী পালিত হয়। বয়স্ক মানুষদের প্রতি দুর্ব্যবহার, অবহেলা এবং নির্যাতন সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করতে এবং তাদের অধিকার সুরক্ষায় এই দিনটি অত্যন্ত

তাৎপর্যপূর্ণ। প্রবীণদের ওপর শারীরিক, মানসিক এবং আর্থিক নির্যাতন প্রতিরোধ করা এবং তাদের প্রতি সম্মানজনক আচরণ ও পর্যাপ্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, এই হলো এর গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। জাতিসংঘের সাধারণ পরিষদ 2006 সালের ডিসেম্বরে একটি প্রস্তাব পাশের মাধ্যমে এই দিনটিকে স্বীকৃতি দেয়। এরপর থেকে আন্তর্জাতিক নেটওয়ার্ক ফর দ্য প্রিভেনশন অব এল্ডার অ্যাবিউজ এবং জাতিসংঘের উদ্যোগে দিনটি পালিত হয়ে আসছে। দ্রুত পরিবর্তনশীল বিশ্বে অনেক প্রবীণ একাকিত্ব ও পারিবারিক অবহেলার শিকার হন। এই দিনটিতে বিভিন্ন সামাজিক সংগঠন ও সরকারি প্রতিষ্ঠান আলোচনার মাধ্যমে প্রবীণদের সুরক্ষায় নানা পদক্ষেপ গ্রহণ করে থাকে। আসুন তাহলে আমরা সকলে মিলে শপথ নিই আজকের এই বিশেষ দিনটিতে, যে এই রকম নির্যাতিত এবং অবহেলিত বয়স্ক মানুষের উদ্দেশ্যে সাহায্যের হাত আমরা বাড়িয়ে দেব।

বন্ধুরা, এবার আমরা কথা বলবো দেশের উন্নয়নের এক গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে। গত 12 বছর ধরে দেশের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ভারতের অগ্রযাত্রা এক নতুন মাত্রা পেয়েছে। অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, ডিজিটাল প্রযুক্তি, কৃষি, নারী ক্ষমতায়ন, পরিবহন এবং সামাজিক সুরক্ষার মতো বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা গেছে। গত এক দশকেরও বেশি সময়ে দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থাও ব্যাপক সম্প্রসারণ ঘটেছে। জাতীয় সড়ক, এক্সপ্রেসওয়ে, রেলপথ ও বিমানবন্দর নির্মাণের ফলে দেশের বিভিন্ন প্রান্তের মধ্যে সংযোগ আরও সুদৃঢ় হয়েছে। আজ ভারতের বহু শহর ও প্রত্যন্ত অঞ্চল দ্রুত যোগাযোগ ব্যবস্থার সুবিধা পাচ্ছে। ডিজিটাল ভারতের উদ্যোগ দেশের সাধারণ মানুষের জীবনযাত্রায় এক নতুন পরিবর্তন এনে দিয়েছে। অনলাইন ব্যাংকিং, ডিজিটাল পেমেন্ট, সরকারি পরিষেবার ডিজিটাল সুবিধা এবং প্রযুক্তি নির্ভর প্রশাসনিক ব্যবস্থার ফলে বিভিন্ন পরিষেবা মানুষের হাতের নাগালে পৌঁছে গেছে। স্বাস্থ্যক্ষেত্রেও গত 12 বছরে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্বাস্থ্য পরিষেবার সম্প্রসারণ, নতুন চিকিৎসা প্রতিষ্ঠান গঠন, আধুনিক চিকিৎসা সুবিধার উন্নয়ন এবং সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেবার ক্ষেত্রে বিভিন্ন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শিক্ষাক্ষেত্রেও নতুন শিক্ষানীতি, ডিজিটাল শিক্ষা ব্যবস্থা এবং দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে ছাত্রছাত্রীদের জন্য নতুন সুযোগের দ্বার উন্মুক্ত হয়েছে। দেশের যুব সমাজকে আত্মনির্ভর ও দক্ষ করে তোলার লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মসংস্থানমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নারী ক্ষমতায়ন এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মহিলাদের শিক্ষা, স্বাস্থ্য, আর্থিক অন্তর্ভুক্তি এবং স্বনির্ভরতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিশ্বমঞ্চেও ভারতের অবস্থান আজ আরও শক্তিশালী হয়েছে। আন্তর্জাতিক সহযোগিতা, অর্থনৈতিক উন্নয়ন, প্রযুক্তিগত অগ্রগতি এবং বিভিন্ন বৈশ্বিক উদ্যোগে ভারতের সক্রিয় অংশগ্রহণ দেশের মর্যাদা বৃদ্ধি করেছে। অবশ্যই উন্নয়নের এই দীর্ঘ যাত্রাপথে সাফল্যের পাশাপাশি নানা চ্যালেঞ্জও রয়েছে, কিন্তু উন্নত ও আত্মনির্ভর ভারতের লক্ষ্যকে সামনে রেখে দেশের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। 12 বছরের এই পথ চলা শুধু অর্জনের হিসাব নয়, বরং আগামী দিনের সম্ভাবনা, নতুন স্বপ্ন এবং আরও সমৃদ্ধ ভারতের প্রত্যাশার কথাও আমাদের মনে করিয়ে দেয়। চলুন আমরা সকলে মিলে একটি শক্তিশালী, উন্নত এবং প্রগতিশীল ভারত গঠনের লক্ষ্যে ইতিবাচক ভূমিকা পালন করি।

0: সুস্থ নাগরিক সমৃদ্ধ দেশ, এই ভাবনাকে সামনে রেখেই গত ১২ বছরে দেশের স্বাস্থ্যক্ষেত্রে হয়েছে একাধিক উল্লেখযোগ্য অগ্রগতি। সেই অগ্রগতির নানা দিক এবং সাধারণ মানুষের জীবনে তার প্রভাব নিয়ে আজ আমরা কথা বলব বিশিষ্ট মেডিসিন স্পেশালিস্ট ডক্টর সুমিত রক্ষিতের সঙ্গে। নমস্কার স্যার।
1: নমস্কার
0: স্যার, প্রথমেই আপনার পরিচয়টা জানতে চাই।

0: এবং
1: আমি ডক্টর সুমিত রক্ষিত, আমি এমডি জেনারেল মেডিসিন, আমি হেলথ ফর ইউ মাল্টি স্পেশালিটি ক্লিনিকের মেডিসিন স্পেশালিস্ট।
0: আচ্ছা, তো প্রথম প্রশ্নই আমার থাকবে যে হেলদি এজিং বলতে কি বোঝায় এবং বর্তমান ডিজিটাল যুগে এর গুরুত্ব কতটা?
1: হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা। বয়স তো আমাদের প্রত্যেকের বাড়বেই, সেটা আটকানোর কোনো উপায় নেই, কিন্তু বয়স বাড়লেও একজন মানুষ যাতে শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে সক্রিয় এবং স্বনির্ভর থাকেন, সেটাই গুরুত্বপূর্ণ এবং সেটাকেই হেলদি এজিং বলে। আজকের ডিজিটাল যুগে প্রযুক্তি আমাদের জীবনকে অনেক কিছু দিয়েছে, অনেক সহজ করেছে, কিন্তু একই সঙ্গে শারীরিক নিষ্ক্রিয়তা বেড়ে গেছে, মানসিক চাপ বেড়ে গেছে, ঘুমের সমস্যা বেড়ে গেছে।
0: অবশ্যই,
1: তাই দীর্ঘ জীবন শুধু নয়, সুস্থ এবং কর্মক্ষম জীবনই হেলদি এজিংয়ের মূল লক্ষ্য। একজন চিকিৎসক হিসেবে আমি বলবো যে স্বাস্থ্যকর জীবনযাপন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং যোগ চর্চার সমন্বয় হেলদি এজিংকে সুনিশ্চিত করতে পারে।
0: আচ্ছা স্যার, ডিজিটাল যুগে সুস্থ বার্ধক্যের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি?
1: হ্যাঁ, এটা সবথেকে বড় চ্যালেঞ্জ হলো সেডেন্টারি লাইফস্টাইল। আমরা ঘন্টার পর ঘন্টা মোবাইলের সামনে বসে থাকি, কম্পিউটার টেলিভিশনের সামনে বসে থাকি, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি আমরা সেদিকে কোনো গুরুত্ব দিই না,
0: সবসময় মোবাইল নিয়ে আমাদের একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে, যেটা
1: এর ফলে ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্টের অসুখ, ওবেসিটি, মানসিক অবসাদ এসব বেড়ে যাচ্ছে
0: নিশ্চয়ই, আর তাতে জীবনের ঝুঁকিও বেড়ে যাচ্ছে।
1: হ্যাঁ অবশ্যই, এবং মানে তাই জন্য প্রযুক্তির সুবিধা গ্রহণের পাশাপাশি আমাদের শারীরিক কার্যকলাপটাও বজায় রাখা অত্যন্ত জরুরি।
0: আচ্ছা, যোগ ব্যায়ামকে আপনি একজন অ্যালোপ্যাথিক চিকিৎসক হিসেবে কিভাবে দেখবেন?
1: হ্যাঁ, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে যোগ ব্যায়াম এবং আধুনিক চিকিৎসা একে অপরের পরিপূরক। যোগ ব্যায়াম শুধুমাত্র ব্যায়াম নয়, বরং শরীর, মন এবং জীবনের মধ্যে ভারসাম্য তৈরির একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি।
0: আচ্ছা,
1: তাই সুস্থ বার্ধক্যের জন্য যোগ ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেমনভাবে না, আমরা যখন আমাদের যখন বয়স বাড়ে তখন আমাদের মাসল এবং আমাদের জয়েন্টগুলো স্টিফ হয়ে যায়, তার ফলে নানাবিধ সমস্যা সৃষ্টি হয়। নিয়মিত যোগাভ্যাস করলে এই নমনীয়তাটা বজায় থাকে এবং দৈনন্দিন কাজকর্ম করা সহজ হয়। দ্বিতীয়ত, মানে যোগব্যায়াম আমাদের ভারসাম্য বা ব্যালেন্সকে উন্নত করে। আমরা অনেক সময় দেখেছি বয়স্ক মানুষদের মধ্যে পড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে এবং এটা একটা বিশাল বড় হেলথ ইস্যুস, এবং পড়ে গেলে কি হয়, হাড়গোড় ভেঙে যায় এবং দীর্ঘদিন বিছানায় পড়ে থাকতে হয়। কিন্তু যদি রেগুলার যোগাসন করা যায় তাহলে শরীরের ভারসাম্য উন্নত হয় এবং এই পড়ে যাওয়ার ঝুঁকিটা অনেকটা কমে।
0: আচ্ছা,
1: এবং মানসিক স্বাস্থ্যের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে বর্তমান যুগে উদ্বেগ, মানসিক চাপ, একাকিত্ব এগুলো একদম যেন গ্রাস করে নিচ্ছে সকলকে। যোগ ব্যায়ামের সঙ্গে যুক্ত থাকলে এবং শ্বাস প্রশ্বাসের অনুশীলন করলে স্নায়ুতন্ত্র শান্ত থাকে এবং মানসিক চাপ কমে, এবং
0: যেটা প্রাণায়াম,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, এবং মনোযোগ বৃদ্ধি করে এবং ঘুমও ভালো হয়। এবং বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে এই যোগব্যায়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে এবং এই যে লো ব্যাক পেন সেটাকে কমাতেও যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা তার আছে।
0: আচ্ছা, ডিজিটাল ডিভাইসের অতিরিক্ত ব্যবহার বয়সজনিত সমস্যাকে কিভাবে বাড়িয়ে দেয় বলে আপনার মনে হয়?
1: মূল মূল সমস্যার জায়গাটা হচ্ছে অতিরিক্ত স্ক্রিন টাইম, মানে
0: মোবাইল হোক বা কম্পিউটার হোক।
1: হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ এর ফলে কি হয়, চোখের সমস্যা হয়, ঘাড় কোমরের সমস্যা হয়, ঘুমের ব্যাঘাত ঘটে, মানসিক চাপ সৃষ্টি হয়, এবং এগুলো যদি লং টার্ম হতে থাকে তাহলে বার্ধক্যজনিত অসুস্থতার ঝুঁকি বেড়ে যায়। তাই অতি অবশ্যই প্রতি 30 থেকে 45 মিনিট অন্তর উঠে হাঁটা এবং কিছু কিছু স্ট্রেচিং করা উচিত।
0: আচ্ছা আচ্ছা স্যার, হেলদি এজিংয়ের ক্ষেত্রে প্রতিরোধমূলক চিকিৎসার গুরুত্ব কতটা?
1: বর্তমান চিকিৎসা বিজ্ঞানে প্রিভেনশনটাই হলো আসল কথা এবং প্রতিরোধকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সঠিক খাদ্যাভ্যাস, যোগ ব্যায়াম, যোগ চর্চা, হ্যাঁ এগুলো অনেক অনেক রোগের ঝুঁকি কমাতে পারে। মানে রোগ হওয়ার পর চিকিৎসা

0: চেয়ে রোগ প্রতিরোধ করাটা অনেক বেশি স্বাস্থ্যকর, কার্যকর এবং কম ব্যয়বহুল।
1: অবশ্যই ডায়াবেটিস রোগীদের জন্য যোগ ব্যায়াম কতটা উপকারী? এর আগেও আপনি বললেন যে যোগ বা প্রাণায়াম করলে ডায়াবেটিসের জন্য ঝুঁকি কমে, তো এটা যদি আর একটু বিস্তৃত আলোচনা হয়।
0: হ্যাঁ, অতি অবশ্যই, মানে এটা খুবই গুরুত্বপূর্ণ। মানে যোগব্যায়াম মানসিক চাপ কমায় এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে ইনসুলিন রেজিস্ট্যান্সকে কম করে। এর ফলে কি হয়, মানে ডায়াবেটিসের হয়তো যাকে বেশি ওষুধ দেওয়ার প্রয়োজন বা যাকে বেশি ইনসুলিন দেওয়ার প্রয়োজন তার ক্ষেত্রে হয়তো ওষুধের মাত্রা আমরা কমাতে পারি। হ্যাঁ, মানে এটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবং তবে এটা অবশ্যই আমি মেনশন করব এখানে যে ডায়াবেটিস রোগীদের মানে রেগুলার সুগার টেস্ট এবং তাদের ডায়েট কন্ট্রোল সেটা কিন্তু নিতে হবে। মানে সেটা মানে যোগ অবশ্যই সহায়ক, কিন্তু মানে এটা এটা সাবস্টিটিউট নয়, এটা কমপ্লিমেন্টারি।
1: আচ্ছা আচ্ছা স্যার, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে যোগব্যায়ামের কি ভূমিকা?
0: হ্যাঁ, প্রাণায়াম, মেডিটেশন বা কিছু নির্দিষ্ট যোগাসন মানসিক চাপ কমায় এবং এর ফলে উচ্চ রক্তচাপও নিয়ন্ত্রিত হয়। তবে যারা উচ্চ রক্তচাপের ওষুধ খান তাদের কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করা উচিত নয়। সব থেকে ভালো হয় যদি মডার্ন মেডিসিন চিকিৎসা এবং যোগ দুটো একসাথে চলে।
1: ঘুমের সঙ্গে হেলদি এজিং এর কি সম্পর্ক বলে মনে হয়?
0: ঘুম অত্যন্ত প্রয়োজনীয়। মানে আমরা অনেক সময় ভাবি যে ঘুম অপ্রয়োজনীয় এবং কোনো গুরুত্ব দিই না ঘুমকে, কিন্তু সেটা কিন্তু ঠিক নয়। আমাদের যে হিলিং প্রসেস, শরীরের শরীরের যে পুনর্গঠন, হ্যাঁ, এবং যে আমাদের ব্রেনের রেস্ট, এটা অপরিহার্য। যদি পর্যাপ্ত ঘুম না হয় তাহলে স্মৃতিশক্তি কমতে বাধ্য।
1: এই জায়গায় একটা কথা জিজ্ঞাসা করব স্যার, যে পর্যাপ্ত ঘুম বলতে মোটামুটি কত ঘন্টা?
0: 7 থেকে 8 ঘন্টা।
1: আচ্ছা, এটা না হলে শারীরিক সমস্যা দেখা দিতে পারে?
0: একদম একদম, শুধু শারীরিক সমস্যা নয়, মানসিক সমস্যা, স্মৃতিশক্তির দুর্বলতা, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, হ্যাঁ, হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে, প্রেসারের ঝুঁকি বাড়তে পারে, সব কিছু। মানে ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঘুমকে আমরা নেগলেক্ট করি। সত্যি কথা বলতে কি, ঘুমকে সবাই নেগলেক্ট করি, কিন্তু মানে
1: ওই মোবাইল এক্স্যাক্টলিতে বিজি থাকতে থাকতে অনেক সময় ঘুমের টাইমটা আমাদের কমে যায়, বুঝতে পারি।
0: সেটা কিন্তু উচিত নয়, একদমই উচিত নয়।
1: আচ্ছা, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পেশি ও হাড়ের শক্তি অনেকটা কমে যায় দেখা যায়, এটা কেন স্যার?
0: হ্যাঁ, এটা কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়া। মানে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পেশির পরিমাণও কমবে, হাড়ের ঘনত্বও কমবে, স্বাভাবিকভাবেই কমবে। কিন্তু এবং এই জন্যেই কি হয় যে পড়ে গিয়ে আঘাত পাওয়ার ঝুঁকিটাও বেড়ে যায়। কিন্তু এই জন্যেই এখানেই যোগব্যায়ামের কার্যকারিতা। নিয়মিত যদি যোগব্যায়াম করা যায়, পর্যাপ্ত প্রোটিন নেওয়া যায় এবং ভিটামিন ডি নেওয়া যায়, তাহলে কিন্তু এই ক্ষয় প্রক্রিয়াকে আমরা
1: রোধ করতে পারি,
0: স্লো করতে পারি।
1: আচ্ছা, মানসিক স্বাস্থ্যের ভূমিকা হেলদি এজিং এ কতটা গুরুত্বপূর্ণ?
0: অতি অবশ্যই, মানে মানসিক স্বাস্থ্য যে কতটা গুরুত্বপূর্ণ তা মানে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। মানে এই উদ্বেগ, বিষণ্ণতা, একাকিত্ব মানে বয়স্কদের জীবনের মান কমিয়ে দেয়, তাদের কোয়ালিটি অফ লাইফকে পুরো হ্যাম্পার করে। নিয়মিত যোগ, ধ্যান, সামাজিক যোগাযোগ, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনে কিন্তু মানে মেন্টাল হেলথ স্পেশালিস্ট বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শও কিন্তু নেওয়া উচিত।
1: আচ্ছা, ডিজিটাল যুগে ডিজিটাল ডিটক্স কেন প্রয়োজন?
0: হ্যাঁ, প্রযুক্তি যেমন আমাদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের জীবনে, কিন্তু প্রতিদিন কিছুটা সময় অন্তত প্রযুক্তি থেকে দূরে থাকা দরকার। এতে মানসিক চাপ কমে, ঘুমের উন্নতি হয় এবং বাস্তব জীবনের যে সম্পর্ক সেটা অনেক শক্তিশালী হয়।
1: আচ্ছা স্যার, এই স্মৃতিশক্তির কথা একটু আগে আপনি বলছিলেন, স্মৃতিশক্তি ভালো রাখতে কী কী করা উচিত?
0: হ্যাঁ, স্মৃতিশক্তি ভালো রাখার জন্য প্রথমেই বলি যে আমরা যেরকম মাসল, যেমন আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করলে বা ব্যায়াম না করলে যেরকমভাবে আমাদের মাসল উইক হয়ে যায়, ঠিক সেরকমভাবে ব্রেনের এক্সারসাইজ যদি আমরা না করি তাহলে আমাদের স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়। ঠিক যেরকম হচ্ছে প্রতিদিন নিউজ পেপার পড়া, প্রতিদিন বই পড়া, হ্যাঁ, সঙ্গীত চর্চা করা, দরকার হলে প্রতিদিন নতুন নতুন কিছু শেখার মানসিকতা রাখা, নতুন ভাষা শেখা, হ্যাঁ, গান শেখা, এগুলো

0: প্রত্যেকটাই খুব গুরুত্বপূর্ণ। এর ফলে কি হয়?
1: তার সাথে যোগ আর মেডিসিন,
0: এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, মানে নিয়মিত শারীরিক ব্যায়াম অত্যন্ত জরুরি। কি হয় এতে, মানে ব্রেনের মধ্যে যে ব্লাড সার্কুলেশন সেটা বেটার হয়, এর ফলে স্মৃতিশক্তি আমাদের ইন্ট্যাক্ট থাকে।
1: আচ্ছা,
0: প্রতিদিন অন্তত 30 মিনিট করে হাঁটা, যোগ ব্যায়াম, হালকা ব্যায়াম, এগুলো স্মৃতিশক্তি ভালো রাখতে সাহায্য করে এবং ডিমেনশিয়াকে প্রিভেন্ট করে, যেটা স্মৃতিশক্তির যে হ্রাস পেয়ে যে অসুখ হয় বার্ধক্যজনিত ডিমেনশিয়া, সেই ডিমেনশিয়ার ঝুঁকি কিন্তু যোগব্যায়াম কমায়।
1: আচ্ছা, হৃদরোগের কথাও আপনি বললেন, তো হৃদরোগ প্রতিরোধে জীবনযাত্রার কি ভূমিকা রয়েছে?
0: সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ধূমপানকে এড়িয়ে চলা। স্মোকিং আমরা সবাই জানি ইনজুরিয়াস টু হেলথ, স্মোকিং কি বন্ধ করতেই হবে। নিয়মিত হাঁটা, ওজন নিয়ন্ত্রণ, ওজন নিয়ন্ত্রণও খুব গুরুত্বপূর্ণ, কারণ ওবেসিটি ইজ এ ডিজিজ। ওবেসিটি কিন্তু কোনো মানে হাসি ঠাট্টার জিনিস নয়। হ্যাঁ, সুষম খাদ্য গ্রহণ করা, মানসিক চাপ কমানো, এগুলোই সব কিছু মিলিয়ে হৃদরোগ প্রতিরোধ করে।
1: আচ্ছা, আর যোগ চর্চাও এর লক্ষ্য?
0: একদম একদম একদম।
1: হেলদি এজিং এর জন্য খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত বলে আপনি যদি একটু পরামর্শ দেন?
0: খাদ্য তালিকায় পর্যাপ্ত প্রোটিন থাকা উচিত, শাকসবজি থাকবে, ফলমূল থাকবে, গোটা শস্য থাকবে এবং হেলদি ফ্যাট থাকবে। অতিরিক্ত চিনি, নুন, প্রসেসড ফুড, যেগুলো প্রক্রিয়াজাত খাবার, সেগুলো কম করা উচিত।
1: স্যার, এই হেলদি ফ্যাট কি থেকে পাওয়া যেতে পারে?
0: হ্যাঁ, এক্স্যাক্টলি, হেলদি ফ্যাট বলতে আমি বোঝাচ্ছি মনো আনস্যাচুরেটেড ফ্যাট, যেমন ধরুন অলিভ অয়েল, অ্যাভোকাডো, বিভিন্ন বাদাম, যেমন আমন্ডস, ক্যাজু, পিনাটস, পিনাট বাটার, এগুলো হচ্ছে হেলদি ফ্যাট।
1: আচ্ছা স্যার, আপনি বললেন যে যোগের সাথে ডাক্তারের পরামর্শ অবশ্যই জরুরি, তো নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা কেন জরুরি?
0: হ্যাঁ, এটার কারণ হলো যে বিভিন্ন অসুখ যেরকম হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনির অসুখ এবং অনেক ধরনের ক্যান্সারও প্রাথমিক অবস্থায় কোনো লক্ষণ ছাড়াই থাকতে পারে, তাই নিয়মিত পরীক্ষা রোগকে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে সাহায্য করে।
1: বয়স্কদের আপনি বলছেন যে যোগ করা উচিত যাতে হাড়ের বা পেশির স্বাস্থ্য ভালো থাকে, কিন্তু তাদের জন্য ঠিক কি ধরনের যোগব্যায়াম বেশি নিরাপদ বলে মনে হয়?
0: হ্যাঁ, আমি একটা কথাই বলবো যে বয়স্কদের জন্য খুব কঠিন ব্যায়ামের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, অনেক নিরাপদ এবং উপকারী যোগাসনগুলো করা যেতে পারে, যেরকম উদাহরণ আমি দিচ্ছি তাড়াসন, বৃক্ষাসন, পবনমুক্তাসন, মার্জারি আসন, বিতিলাসন, বদ্ধকোণাসন, ভুজঙ্গাসন, শশাঙ্কাসন, বজ্রাসন, ত্রিকোণাসন, অর্ধচক্রাসন, মকরাসন, শবাসন, প্রাণায়াম যেরকম অনুলোম বিলোম, ভ্রমরী প্রাণায়াম, ডায়াফ্রামেটিক ব্রিদিং, এইসব। তবে অতি অবশ্যই আমি একটা কথা বলবো যে একজন প্রশিক্ষিত, ট্রেন্ড এবং এক্সপেরিয়েন্সড যোগা টিচারের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত।
1: তার সাথে ডাক্তারের পরামর্শটাও
0: গুরুত্বপূর্ণ।
1: প্রযুক্তি কি হেলদি এজিং এ ইতিবাচক ভূমিকা রাখতে পারে স্যার?
0: হ্যাঁ, অতি অবশ্যই, মানে প্রযুক্তির জন্য আমরা অনেক বেনিফিটেড হচ্ছি আজকের যুগে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। প্রযুক্তি যেরকম আমাদের স্মার্ট ওয়াচ, টেলিমেডিসিন, বিভিন্ন রকম হেলথ অ্যাপ, অনলাইন বিভিন্ন রকম পরিষেবা, এগুলো আমাদেরকে ইমেন্সলি বেনিফিটেড করছে, তো সঠিকভাবে ব্যবহার করলে প্রযুক্তি হেলদি এজিংয়ের জন্য অবশ্যই সহায়ক হতে পারে।
1: আচ্ছা, আজকাল তরুণদের মধ্যেও কেন লাইফস্টাইল ডিজিজ বাড়ছে স্যার?
0: সেটাই তো, খুব সেটা চিন্তার বিষয়। এটা এটার মূল কারণটা হচ্ছে অনিয়মিত খাদ্যাভ্যাস, ফাস্ট ফুড বেশি খাওয়া, ঘুম পর্যাপ্ত পরিমাণে না হওয়া, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, যেটার কথা আমি একটু আগে বললাম, শারীরিক নিষ্ক্রিয়তা এবং মানসিক চাপ, এবং এগুলোই হচ্ছে এগুলোর প্রধান কারণ। এবং এই জন্যই অল্প বয়সেই আমরা দেখছি ডায়াবেটিস, হাইপারটেনশন, ফ্যাটি লিভার, এইসব।
1: হ্যাঁ হ্যাঁ, অবশ্যই স্যার। হেলদি এজিং এর জন্য আপনার গোল্ডেন ফর্মুলা কি?
0: হ্যাঁ, আমি কয়েকটা বিষয়কে আমি মেনে চলতে বলবো, যেরকম নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য এবং প্রতিদিন অন্তত 30 মিনিট শারীরিক কার্যকলাপ, পর্যাপ্ত পরিমাণে ঘুম এবং মানসিক চাপকে নিয়ন্ত্রণে রাখা এবং যোগ চর্চা, এই প্রত্যেকটা ক্ষেত্রে যোগ চর্চার একটি ইতিবাচক ভূমিকা আছে।
1: আচ্ছা, আন্তর্জাতিক যোগ দিবসে সাধারণ মানুষের জন্য আপনার বার্তা কি?

0: হ্যাঁ, আমি আমার শ্রোতা বন্ধুদের বলবো, প্রতিদিন 20-30 মিনিট হাঁটুন, 15-20 মিনিট সহজ যোগ ব্যায়াম করুন, 5-10 মিনিট প্রাণায়াম করুন এবং কয়েক মিনিট ধ্যান বা শবাসন করুন। তাহলে শরীর এবং মন অনেক বেশি সুস্থ এবং সতেজ থাকবে। যোগ ব্যায়ামের আসল উদ্দেশ্য কিন্তু শরীরকে কষ্ট দেওয়া নয়, বরং শরীর এবং মনের মধ্যে সংযোগ স্থাপন। যোগ কোনো অলৌকিক চিকিৎসা নয়, আবার এটি শুধুমাত্র ব্যায়ামও নয়, এটি একটি স্বাস্থ্যকর জীবনযাপনের অংশ। আধুনিক চিকিৎসা, বৈজ্ঞানিক স্বাস্থ্য সচেতনতা এবং নিয়মিত যোগচর্চার সমন্বয়ই আমাদের সুস্থ, সক্রিয় এবং মর্যাদাপূর্ণ বার্ধক্যের দিকে নিয়ে যায়। তাই আমি সকলকে বলবো, যোগকে অভ্যাস করুন, স্বাস্থ্য পরীক্ষা নিয়মিত করুন এবং চিকিৎসকের পরামর্শকে গুরুত্ব দিন।
1: স্যার, অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল আলোচনা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আজকের এই আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম, গত 12 বছরে দেশের স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ, স্বাস্থ্য পরিকাঠামোর সম্প্রসারণ, আধুনিক চিকিৎসা পরিষেবার প্রসার এবং সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করে তোলার নানা দিক সম্পর্কে। আশা করি এই আলোচনা আমাদের শ্রোতাদের কাছে যেমন তথ্য সমৃদ্ধ হয়েছে, তেমনই স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতেও সহায়ক হবে। আরও একবার আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার।
0: নমস্কার।
1: নমস্কার।

বন্ধুরা, আজ এখানেই বিদায় নিয়ে শেষ করব আজকের বাংলা অনুষ্ঠান। আজ আপনাদের সাথে ছিলাম আমি দেবযানী। সকলে ভালো থাকবেন। নমস্কার।